0: নমস্কার আর ওলা লগতে সুন্দর ভিয়ান ইদা আকাশবাণী কেন্দ্র তুরা মিডিয়াম ওয়েভ লা 243 দশমিক 31 মিটার আর কিলোহার্জ 1233 নি অনুষ্ঠান প্রচার হওয়া লাগিছে গাছা আজি বিশুধবার জুলাই মাসলা 23 তারিখ সন 2026 আর সময় হলে ভিয়ানলা 6:30 পার হবা লাগিছে
1: প্রিয় শ্রোতাগুলা আপনিগুলা এলা শুনিবাগে পাব অনুষ্ঠানলা প্রথম গান্দা শিল্পী পঙ্কজ হাজংলা কণ্ঠনী।

আপনি গলা উপভোগ করিলে শিল্পী পঙ্কজ হাজংলা গান দা। দ্বিতীয় নিয়ে আপনি গলা শুনিবাগে পাব শিল্পী সুবল হাজংলা গান দা।

শর্তে গলা আপনি গলা হনিলে শিল্পী সুবল হাজংলা কণ্ঠনি, তৃতীয় নি আপনি গলা হনিবাগে পাবো শিল্পী নন্দিতা হাজংলা গান্দা।

0: আপনিগুলা উপভোগ করিলে শিল্পী নন্দিতা হাজংলা কণ্ঠনি।
1: আজিলা অনুষ্ঠাননি আপনিগুলা শুনিবাগে পাব প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লা বিষয় নি হটুকে কটিকা দেশ লা সব গাঁও আর শহর লগে যোগাযোগ বা জোড়া লাগাওয়া উদ্দেশ্য দিয়া সন 2000 নি রীতিনীতিতে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি দ্বারা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লা আরম্ভ করিবা হসে গাঁও বা শহর লা এই যোজনা লা মাধ্যম দিয়া পাকা সড়ক জোড়া লাগাবা শহর থেকে গাঁও নি বর্তমান ভারত নি মোটামুটি সব গাঁও নি PMGSY স্কিম দিয়া জোড়া লাগাওয়া হসে যে গাঁও গিলানি এলাও পর্যন্ত সড়ক নাই পঞ্চে উডানি সড়ক পঞ্জাবালা কাম খুব তেজ বা জোরদার কাম চলি আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লা পহিলা আরম্ভ 2000 সন নি জোরদার কে প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী দ্বারা শুরু করা হসে এই যোজনা দিয়া যে কোনো ছোট বা ডাঙ গাঁও লগে পাক্কা সড়ক লা মাধ্যম দিয়া শহর গে লক লাগাবা কাম করিবা হব এই যোজনারা তৃতীয়বার 2019 নি করিবা হসে কেন্দ্র লা গ্রামীণ বিকাশ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোহার দ্বারা জানাইয়া দিবা হসে PMGSY লা উদ্দেশ্য এই যোজনা দিয়া সব গাঁও গিলাগে PMGSY দিয়া জোড়া লাগাবা হব গাঁও লা কান্দানি থাকা ছোট বা ডাঙর শহর লা সড়ক লগে জোড়া লাগাওয়া হসে বা লাগাওয়া লাগিছে আর যেগুলা গাঁও নি আগে থেকে সড়ক আছে ওগুলা গাঁও নি যদি রিপেয়ার বা ভালা করিবা লাগে ওগুলাও বানাই দিবা হসে এই যোজনা লা জড়িয়তে দেশ লা মোটামুটি সব জায়গা নি পাক্কা সড়ক বানাবা বা রিপেয়ার ভাঙ্গি যাওয়া সড়ক লা আবার ভালাকে কাম করি দেওয়া হয় এই যোজনা লা জড়িয়তে প্রতি গাঁও শহর জেলা আর রাজ্য একরা থেকে আর একরা সড়ক গে জোড়া লাগাবা লা কাম করি আহিবা লাগছে সব গাঁও আর শহর গে লক লাগাবা গে এই যোজনা শুরু করা হসে PMGSY লা দিয়া গাঁও লা কোনাং কানিং গাঁও যত আছে যাতে শহর লা সড়ক লগে লক লাগবা হসে PMGSY স্কিম লা দ্বারা দেশ লা হসপিটাল স্কুল আর ডাঙর ডাঙর কাম লা অফিস গে লক লাগাবা হবা লাগছে যাতে গাঁও থেকে শহর যাওয়া মন গিলাগে কম থেকে কম সময় লাগে গ্রাম সড়ক যোজনা লা আরো এগরা ভালা হলে যদি পুরা সড়ক আবার বানাবা হয় বা যদি সড়ক বানাবা 5 বছর ভিতর সড়ক ভাঙ্গে তালে উদাগে আবার বানাবা হব আপনিগুলা শুনিলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লা বিষয় নি হটুকে কটিকা
2: এইবার অনুষ্ঠান নি আপনিগুলা শুনিবাগে পাব শিল্পী তাপস হাজংলা কণ্ঠনি গানলা কথারা হলে তয় আহিব না আহে

0: আপনি গলা উপভোগ করিলে শিল্পী তাপস হাজংলা গান দা
1: এলা অনুষ্ঠান নি আপনি গলা শুনিবাগে পাব শিল্পী বোমকিন হাজংলা কণ্ঠনি।

আপনিগুলা উপভোগ করিলে অনুষ্ঠানলা শেষ গান্দা ইতাতে অনুষ্ঠানলা সময়রা শেষ হয়ে আহিলে আর এলা লগে লগে মই অনুষ্ঠান থেকে বিদায় নিলে ধন্যবাদ।

0: Pakong dira kuna sakma cai sial na nung kuri ku sa mang mang ko telu pali sa gajo kuri ku sa mang mang ko wando kiri ngal na pong na ngko pong na ngko nung rama sam ne bol di sum ham phok sot lo bai ja phok sot lo bai ja song ma gre no mal ko chang sa de kwa ja phong an go nan go ha ma ba si ang jok na par ma ta ma bi chal lo jo halak te tat tat na ama bisal ungjo dokin betir min nung na ngko wari pat pal ungjo nung nung salak salak sal teng rak teng
1: ya sumai na simang janni ngani gi trangaw mung sing sang mani dania aro aje aku khna soha daw mung gam tram hok nang namang ska gen india song ko borang ko aro uyatani rangko watani ba all in the radio ni gaman mitin joy ch marakne akana ni kon chana simang nakna tanginga
2: all india radio jekon khandike air anemnga india ni national radio broadcaster unga one prasar bharati ni bak ki sa unga all india radio ko rchachi sku sotpongas niyo Rabindranath Tagore, Kolkatani Shortwave Service ko doga uani sumoyo, Akashvani ne mangchataha, jeni orto, salgioni kurang ba voice from the sky unga. Koborangko aru yatani rangko watani, ba broadcasting ka a manchade, British Raj ni sumoyon, Bombay Club, aru gupan club rangta, dakbarang baksa, jun rachachisku korgatamoni abacheng hacham. উনি জমানো জুলাই কোরগতাম রচাচি স্কু কোরগসনিও এগ্রিমেন্ট মংসা কো দাকি প্রাইভেট ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড চুমতান আইবিসি না রেডিও স্টেশন গিগনি কো অপারেট খানাগতা বল কো নাহা উরাঙা কোরগতাম জুলাই রচাচি স্কু কোরগসনিও মুম্বাই স্টেশন জমানো কোরগতক অগস্ট রচাচি স্কু কোরগসনিও কলকাতা স্টেশন ওয়াচম ইয়া কোম্পানি দংথাং দংথাং নে ইনকানি রংকো মানানি আসেল মার্চ সা রচাচি স্কু কলাচিও টনটোঙা তাকো মানহা উনি জামানুসা উকো ইন্ডিয়া সরকারি জাকো রাসকাহা আরো ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস চুমদান আইএসবিএস নে সিংসোটে বিমুং কোদনে এপ্রিল সা রচাচি স্কু কলাচিও আবাচিঙা তাহা উকো অন্ডিবা বলসিগনিনা এক্সপেরিমেন্টাল বেসিস ওসা ব্রডকাস্ট কাচিঙাহা মে রচাচি স্কু কলাচিগনি ওসা উয়া পার্মানেন্ট ওয়াহা উনোনিসা জুন ছেট রচাচি স্কু কলাচি দোকো অল ইন্ডিয়া রেডিও আচিয়াহা অল ইন্ডিয়া রেডিও কো এ আই আর নে খান্দকি মঙা ইয়ান আগল সাকো দলবৎসরঙ্গপা রেডিও নেটওয়ার্ক ইসা ওঙা উন বক্সানা বঙা দংথাং দংথাং জোল থংথাং নি কুইস্ক্রংচি ব্রডকাস্ট খানি কো আরো সোশিয়াল ইকোনমিক আর কালচারাল ডাইভার্সিটি না উনি দংদকে ওনানি কো হিসাপে ওয়ান আগল সাকো দলবৎসরঙ্গপা ব্রডকাস্টিং অর্গানাইজেশন রাউনি কি ইসা ওঙা AIR ni home service station rang ger chabri korak tonga uarang asongni apalani sotskuguni percent aro population sotskusku point sku percent tona khungkhungan ongna siple kapsoka AIR kusek mung korak thamko aro dialect mung ratsasa sotsni sku ko chakalinga dialect ne ganon wan jol thangthango agan gapa kesa gi gapanoni kusek mungsa mung gapanoni tingthangar kapa khuskrang onga AIR ni headquarters Delhi o donga wa August Rachachi School of Prisnio All India Radio Skangpa Music News Reader Saida Banu ko rakhiha wa Urdu ku sikchi khobarang ko phoraiha India jakatel wani jamano takrakani khobarang ko arwa songni maiba talbeya selba obo sarang ko chagrungani somoyo AIR gatan manderangna khobor aru yatani rang ko unaha gorang baksana আসংনি দংথাং দংথাং বাকরাঙ্গো সংদুংগপা জোল থংথাংনি কুসক্রাংখো আগানগপা আরো রতি দাকপে ওয়ালরাংখো জারকপা মানদেরাংনা jat sa jat kepeni kemen wiatani rangkoba otna. Mengsa giskrat na kerabiani unggepa AI Ernie Servicera, India rakpe e kringi, caketiala niko matnani somoyo. Jawa harlal neheruni agan prakatani koba, radio onikon asongni manderang kena sona matnaha. Wasal rango television transmitter dongpaguzani kemen, TV niani katan dongja cem. Andiba uamango radio de dongska cem. India ni banga manderangan radio onikosan kamsat kepa koborangko kena soe masina manacem. Uamang noko, dokano, aru jeyo nangka transistor setrangko rabdi jakhala cem. Air vivid bharati ko rachachi skusot pongasniyo abacengataha. Ua India ni bangbe adengtang-dengtang jatrangna maksungi thari kepa ungani gemen uko diverse Indian aneba menga. Uko commercial broadcasting service jongmatan CBS aneba kandaki menga. Uko Mumbai aruga pen dal-dal gepa sitirango mengsengbea. Vivid Bharatiyo kobor ba news na agriba dengtang-dengtang program rangko bangen thariya jekai. Film music, short plays, music aru comedy. Ua songjanma damantion FM frequency gita dengtang-dengtang medium wave band rangko ba operet kainga. Vivid Bharatiyo broadcast kagepa program rangoni metamrang nekiyonga Hawa Mahal Santrogen ki mehfil aaj ki fankar chhaya git Hawa Mahalo novels aro plays o phangchake tharigpa radio drama ho wata Santrogen ki mehfil o khadangatani ba comedy ko

0: Namgupa khobor SIR hajaruni khoruktok bulsini punnamange prangko bimusegatani ge thamgupa baksok baha
1: ya numerator angni nokonare baginnik na unuranga mai ko dakpo
0: altu aba jun kolachuni julai khoruks ku tari kona bimusegatnar eba o tiktok ba uyatani rang ho naibo
1: ndiba singani rang dongode
0: unaba jajengna be altuen nakni boot level official mu baksa golpoe nakni uina nangani rang ko singera naman gen
1: aro ya bieloni number ko banuni ko mande
0: sasku bonga jirona kol khabo aro nakni bielo ko মাসিনা গতা ডাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড কাইনবা না পাঙি নিবো আর উনা ডাকচাকানি কো নাঙামা থালাতানি রং কো নাঙামা না সিমা সান্দি নি নাক তামান গেন
1: আলচু বিয়েদে
0: ওয়ে বিমু সেগাতরা মামং লেখা নাং যাবা না আখা খেত কপা বিয়াতানি রং কো সান ওনা তাইবো আর না নি বিয়েলো বক্সা খবর আগ্রকবো
1: কিসি করাবো দালো নাং নি খাকেত বিয়াতানি খনালো খাকেত কপা বিয়াতানি কো সে রাখি না ডাকচাকে ডাকচাকানি কো নাওদে বিয়েলো না কল কবো আর না মিস গানি রং না গানচাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খরুক তো পলসিনী বিমু সেগাতানিয়ারা জুন খোলাচিওনি জুলাই খুব্রিক্স কুথারিকোনা ওয়াঙ্গেন নংরম্ব বাকরম্ব আর ছানছা পাখো মানব ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
2: নাই সিমাং মঙ্গবন ফিল্ম নি গীত কোখনাং না মানগেন ওয়ান ইয়ে মোহাবাতে ফিল্ম নি গীত ওঙ্গেঙা পেচান মেরা ইয়ে দিল হে ইয়ে গীত কোন গপারা উদিনারায়ণ আরও আলখান্যাকনিক

0: নামগুপ খবর এস আই এর হাজারগুলি খরক তপলসিনি ফুটনামানগে পড়াঙ্ক বিমুসে গাতানি গেথামগুপ বাকসক বাহা
1: ইয়াই নিউমেরেটর আংনি নকনারে বাগিন নিখনা উনরাঙ্গা মাইকো দাপ
0: আলটু আবা জুন কলাচিয়নি জুলাই খরক স্কু তারিখনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রং হনাইবো
1: ইন্দিবা সিংানি রং দমদে
0: উনাবা জাজেং নাবে আলটু এন নাকনি বুথ লেভেল অফিসার মু বাকসা গলফয়ে নাকনি উইনা নাঙানি রং কোস ইরা নামান গেন
1: আরো ইয়া বিএলওনি নাম্বার কোরা বানুনি কো মানতে
0: সাস খু বোয়া জিরোনা কল খাবো আরো নাকনি বিএলও কো মাসিনা গতা দাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিবো আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রাঙ্গো নাঙামা না সিমং সান্দি নিনা গতা মানগেন
1: আলটু বিয়াদে
0: ওয়ে বিমু সেগাতরা মামুং লেখা নাঙ্গজাবা না আখাকেত কপ উয়াতানি রাঙ্গো সান ওনা তাইবো আর না নি বিয়েলো বক্সা খবর আগজবো
1: গিসিক্রাবো দালো নাঙ্গনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপ উয়াতানি কো সে রাখিনা দাকচাকে দাকচাকানি কো নাঙ্গোদে বিয়েলো ন কল কাবো আর না নি সঙ্গানি রাঙ্গনা গানচাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খরক তপলসিনি বিমু সেগাতানিয়ারা জুন কলাচিয়নি জুলাই খুব্রিক স্কু তারিখনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আর ছানছা পাখো মানবো ইয়াহু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

0: Yana kaspani turak natam swenga pasakanti ko natam ni nambega pa program onaram chaksua na simang ya program kor chagni so prega tam point gatam sa meter medium wave ba hazal sar chagni kula chig tam kilohertz ok na sona mat nenga da al hazal gani kol group talk bel sini july jani kol group gatam thari prestiber atam dalatam na thari sogman program rang ko somerang baksa sulsul khande ke wiatenga Dok bajio wiatani rang dok minit bunga o silong stes no ni watat kapat kobo rang kok na sona mangin. Dok chibong aur matelani git rang kok matgen arua somoy na simang Wilson marak aru unidol ni rang kapagit rang kok na na mangin. Dok kolachi bajio na simang ni nam nake biat kapat sa sungatal ni git rang kok matangin. Sne bajio toki house to hindi film ni git rang kok na na mangin. Aro da alatam bristibar atam wani gaman bristibar atam anti wat barong inga gata gesa film ni gitrangko kna na mangin aro da alatam ona simang na rosni film ni gitrangko ga matangin sni minit kolachio dilistis no ni watat kepa bibit parati program ko kna suan baksa jol jol absan stes no ni ko chat pa jo hindi khobor aro chat minit bunga o english khobor rang ko ba kna suan mangin chat minit kungo dokada mani rang ko ga matgen Chat minute chibong ao. Da alo parliament no tamwe chan chikrukka ni ko borang ko di list tis no ni ko watata ni ko knana man gen. Aro jol jol absence tis no ni ko chat kola chio sports gen. Chat sot pribong ao hindi ko bor scuba jio english ko bor. Sku chibong ao spotlight. Sku kola chio bewit parati chkung minute chkung. Bajio hindi ko bor chkung minute bong ao english ko bor. Aro bun kame chkung chkung oni chkung kola chio na bewit parati program ko knana man gen. Yarangan dala tamna thari sogamen program rangonga mangsau wiatani mandera ako matnakra gapa india ni prime minister narendra modi uni changracha sakulachi dokappa manki bat bagisak ni khathako rebaing gapa july jani kolgrup tok thari ko uan robibar salni chi sabajio asongni manderangna agan prakatken apsan kona chkuchi peskai aganatska gapoko jol jol knaso namangen Pulsatai atamni chet bajio atkuchi pe sky aganats kagapa kok na sotaina mangen. Nasimang tingni program rangko. Rechagni suprig tam point gatam summiter medium wave, bahazal serchagni kulachi gatam kilohertz, epemo rechasa sa points ni megahertz, aro news on air epgatak na sona mangen. Ya wiataniko nasimang agaspani turao nikok na sona matnaha. Dao dik dik sani jamano dok minit bonga nga hon simang silong stes no ni watat kapa achi koborang ko kna so na man gen yan agas wani tura.
1: Ga mena sana rawa dut kontak ni skanya
2: plus f chin ko ninga chimoi
1: ye plus f ni gumen on tisa thanat naman gen ma
2: nama siama jin salon a chani rang ko chaun bn ko lakat kepa mangrakat kepa aro chuong pa vitamin rang dong jaon mandeni chanchiani ko bulgriata aro bn bimang ko manu mata uni gumen sa chani rang ko brion plus f chin nang pa ko sa brevo uno vitamin aro iron gnang bn bimang ko mangrakat na aro an sing baljoke rakhina gata chani bostu rang ko brion plus f ni chin nang pa ko sa brevo yako commissionerate of food safety meghalaya shillong ni kata uyatenga
3: Mandi dong ama, anga na simang ni booth level officer hajag ni kolotobel sini SIR ni voter enumeration na ribatem.
4: Oh, unara anga na may kudak na nanggin.
3: Dakna nang nirang di altua ba? Kaasa pa'y yano nak nigaman si rakyan nirang omong ja warang ko niyan ba? Enumeration form mo, gapat de soy kaat po. Aro bebe kita yano may ba thalidap na nangan nirang dongo de ang nauyat pa bo.
4: May dak ba thalidap pa nirang?
3: Jekay song ni bimurang ko dung tangata ni, nak ni bimungo si gwala ni, nak ni nuko ni jutang ka pa mandirang, ba getal bot po naman ka pa mandirang ko si gat naman gen.
4: Altua de? Hindi ba yung ramay na gamchata?
3: Electoral roll ka khet ka bim ko sega tanera a songo songdong kham ga pa mandirang na antang tang ni bul ko chakale bot pu na aro jakatele sasun ka ani bul rang ko mangrak patan na tak chaken
4: o da ko de ngai jo
3: mathela ni nak ni bakr manina
5: bel rang haja gani khok tok besini asan na siman no konare bang ode wam ko rim chak sogo aro na ni bota dita rang ko na mini rupo year phone ko ga pat ko aro electoral roll ka khet tonge ketal kuya tanirang dongo de apation bo mai ba agan thala tanirang ko nang ni ke ode andan khana man ga pa voter helpline number sas ku bonga jiro na kol kabo voter Helpline app ko download kabo ba voters.eci.gov.in website na pangi nibo unagreba na www.cuomeghalaya.nic.in website na pangi nina gtabaman gen nangni phuna ne nangni phurang nangni bakrimani gamchat pia yaku yatkupa chief electoral officer meghalaya
6: নামগুপা খবর এস আই এর হাজারগুনি খরুক্ত বলছিনি ফুটনামানকে পড়াঙ্ক বিমুসে গাতানি গেথামগুপা বাকসক বাহা
7: ইয়াই নিউমেরেটর আংনি নকনারে বাগিন নিক না উনো রাঙা মাইকো দাকবো
6: আলটু আবা জুন কলাচিয়নি জুলাই খরুক স্কু তারিখনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রং হনাইব
7: ইন্দিবা সিংহানি রং দঙ দে
6: উনাবা জাজেং নাবে আলটুয়েন নাকনি বুথ লেভেল অফিসার মুং বাকসা গল্পয়ে নাকনি উইনা নাঙানি রং হস এরা নামান গেন
7: আর ইয়া বিএলওনি নাম্বার করে বানানি কো মানতে
6: সা স্কু বঙা জিরো না কল খাবো আর নাকনি বিএলও কো মাসিনা গতা ডাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিব আর উনা ডাকচাকানি কো নাঙামা থালাতানি রং কো নাঙামা না সিমাং সান্দি নি নাকতামান গেন
7: আলটু বিএলে
6: ওয়ে বিমু সেগা তোরা মামুং লেখা নাংজাবা না আখা খেত কপা উয়াতানি রং হোসান ওনাতাইবো আর নাকনি বিএলও বাক্সা খবর আগ্রবো
7: কিসিক্রাবো দালো নাকনি খাকেট উয়াতানি খনালো খাকেট কপা উয়াতানি কো সে রাখি না ডাকচাকে ডাকচাকানি কো নাওদে বিএলও না কল কবো আর নাকনি সিঙানি রং না গানচাকানি কো মানবো
6: ইয়া হাজালগনি খরুক তো পলসিনি বিমু সেগা তানিয়ারা জুন খোলাচিয়নি জুলাই খুব্রুক স্কু তারিখ না ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আর ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া